শ্রোতাসকলে শুনে আছে পুরনি হিন্দী ছবির গীতর অনুষ্ঠান মধুবন। এইবার শুনক কারাভান ছবির পরা লতা মঙ্গেশকরের কণ্ঠত এটি গীত, গীতর কথা মজরু।

শ্রোতাসকলে শুনি আছে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন। প্রিয় শ্রোতা, মনোরঞ্জনত এবার শুনাবলে লৈছো রাওয়ান ছবিখনের পরাই শফকত আমনাত আলী কণ্ঠত এই গীতটি।